দুদে মরে মইলে গলত করে সব বরবাদ হয়ে অবশ্য ইয়ো সব ভুল নাই পড়ছ তোড়ে রিয়াকু জঞ্জির উঠাউছু সি ফেরি পনি ম ভুল নাই পড়ছ মেরো পনি বা মাকু স্বপ্না ছ অবশ্য কে হি গর্নাই পড়ছ কে কু লাগি এসো ঘমণ্ড হ কইলে নি একদিন তো মরনাই পড়ছ পয়সা মা মায়া চিনি হরু খোকু আগে শুভ কি হিনে হরু কুরালি সংসারে কিন্দিনি গতানি বিচ্যাউদে হিন্দিনি তো দোস্ত কু লাগি অব রুদিন কমজোর তো বিলকুলে হুলিন উন্নত।